কাছে হন্নে বেরা আখালো কাথুলাবা আন্তু কোথা মুরুর ওঠে রে সে পণল আহে পা নেরা সানো বান রেনো খাঙ্কালাম বা রেনো তিস কত একা নিন রূপে লেলা কাউই গো মাসুলেলো বা মুলুকু কি চালিয়া কেরো আওয়ান্যাকা ইয়ে নি ফান্যাকে ইয়ো মুলুকু নি কিবা হাওয়ে ইয়ে কিন্দিয়াকা ntwan ruku nwe laiwe anatesheni walero khala ya lukamme mwina wo win siponla oprojeni ba mwina nyo muru kakinni pavela na hamalan sipondo